ফটফট অনৌহলো সময় বাজো খান্ছ ঘমাই হিউদ বর্ষা ভরি জোচ্ছ এসে গরী

0: কেটাও, আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা, কই তো আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ?
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ বেবি। জুম
2: বাই
0: বয়। এত তোর ইচ্ছা পুরা?
4: हिजोसम्म त्यस्तो गोते, आज स्मार्ट।
5: केही त गडबड छ, म पत्ता लाउँछु।